দেখা দিয়ে যাও চলে দূরে দূরে সরে সরে সরে হেসে হেসে হেসে কাছে এসে কি করে ধরি তোমায়।